৪৪ ছন্দ আরম্ভে রাতে যাই সকাল হয়েছি। রাবণ উচ্চস্বরের কুছি, বংশ এবে ধ্বংস হেলা, অন্য উপরে আশা করা বৃথা, বোধি বা বুঝাসুঝা করে মো ভ্রাতা ঘেনি আস, বিনিদ্র হলে বা নিদরে উঠিলে শীঘ্র বৈরি সাহসক অবশ্য সে বিনাশ করিব। মহোদর জুলপক্ষকু রাবণ একথা কহিব মাত্রে সেমানে তাঙ্ক শ্রেষ্ঠ ঘর ভিতরক যাই দেখিলে পলঙ্ক উপরে বিন্ধ্য পর্বত ভি শুয়েছি কুম্ভকর্ণ, নিঃশ্বাস বতাস ভি বহুছি, তা মন্দিরর চাল উপরক উঠুছি ও পড়ুছি সে নিঃশ্বাসর পবনরে। নিদ ভাঙ্গিবা তা দেহরে বহুত চন্দন বলিলে, বহুত লোক রুণ্ড হয়ে উচ্চরে ডাক দেলে, বিচেষ্টা বা নিদ ন ভাঙ্গিবার শ্রুতি বা কান পাখে তুহাই তুহাই বারম্বার বাজ বজাইলে, ঘোড়া নেই ছাতিরে দৌড়াইলে, বারণদন্ত বা হাতি দান্তরে ভুষিলা, চেতাপাই বসিলা কুম্ভকর্ণ, আহার রূপে বহু খাদ্য খাই দুধ মদ রক্ত পিইলা, শত শত বাহারি বা মহিষ আহার রূপে ভোজন করি হাতরে শূল ধরি সে বাহারিলা। মেরু পর্বতরে কল্পবৃক্ষ ভি লঙ্কার পাচির ঠার বলি তা রূপ দেখা গলা, ঐরাবত দাঁত উপাড়ি থার নিজ অন্য দন্তকু সে আউঁসিলা। সূর্য ভাবিলে, মো অশ্বক ভোজন কলে মু চলিবি কিপরি, পৃথিবী উপরে চালিবার তা ওজনরে বাসুকি হীনবল হলে, দেখিব মাত্রে ছত্রভঙ্গ দেলে বানর মানে। রঘুনাথ বিভীষণকু পচারিলে, কি অদ্ভুত ঘটুছি, হঠাৎ আকাশকু ছুঁথিবা পর্বত কুয়াড়ু আসিলা। বিভীষণ ভাষণ দেলা, এ ঘট শ্রবণ বা ঘট অর্থাৎ মাঠিয়া ভি কান থিবা কুম্ভকর্ণ, ইয়াকু ন ডরিবাকু ব্রহ্মাণ্ডরে জনে হেলে নাহিঁ, সে দর্পক বা কামদেব ভি টাণ, আপনক ইক্ষণ বা আখি পড়িলাণি তৎক্ষণ নাশ যাব।

0: At present, a stock holding limit of 4,000 quintals on sugar dealers across the country is effective from the 1st of August this year. The ED is conducting search operations at 14 premises in connection with alleged fraud in toll collection at National Highways Authority of India plazas. The searches are being carried out under the Prevention of Money Laundering Act. The premises are located in Uttar Pradesh, Rajasthan, Maharashtra, Jammu, Madhya Pradesh, the National Capital Region and Kolkata. In squash, India's Anahat Singh stormed into the second round of the London Squash Classic. Reigning world junior champion Anahat eased past Egypt's Maryam Metwelli in her women's singles opening match. Benchmark domestic equity indices were trading nearly 1% lower in the afternoon session today. The Sensex fell 548 points to 76,396, while the Nifty lost 203 points to 23,852 when reports last came in. And that is the end of this news bulletin.
1: শুনিলে হিন্দী এবং ইংরাজীরে সম্বাদ রিলে করে প্রচার কলু আকাশবাণী দিল্লির আকাশবাণী ভবানীপাটনা শুনন্তু কৃষিভিত্তিক কার্যক্রম চাষর কথা।
2: হেন্তা তো আমার চাষী দাদা মানে বরসারা ভিনে ভিনে প্রকার চাষ করিছন, যেমনকি আলু, সারু, মাখন, কুন্দ্রু আর লইনি তুই সব চাষ করবার ভিতরে আমার কিছু এন্তা বি চাষী দাদা মানে অছন, যেন মানে তাকর সময়া বাহার করি করি ই করলা চাষ বি করিছনে। ই করলা পিতা হেলে বি খাইবাকে যেনতা স্বাদ তার চাহিদা বি চার বেটে বেশি এ। বর্তমান কথা কি দেখমা বইলে করলা আমার সবুদিনিয়া পনিপরিবা ভিতরে এটা গোটে মুখ্য পরিবা এ। এটা পিতা লাগলে বি ই ভিতরে বেশি করে ঔষধীয় গুণ ভরি রহিছে এ। লোক মনে এটাকে ভাজি করি হোক কি তরকারি করি করি হোক আর তার রসকে জুস হিপাশে বি ব্যবহার করবার বি দেখা যাচ্ছে এ। আমার রাইজ শনে শনে পাখর পড়োশি রাইজ মনকে বি এটার চাহিদা বেশি আছে এ। তো এবে কথা আসুছে ই চাষ যেতেবেলে আমি করমা ইনর লাগি কেনতা জলবায়ু দরকার হেবা, ই কথা গুটে বি আমার চাষী দাদা মনকে নিহাতি ভাবরে জানবাকে পড়বা এ। আমার রাইজনে সি সমিয়াকে ছাড়ি দেলে বছরর যেন সমিয়ানে বি আমার চাষী দাদা মানে ই করলা চাষকে করিপারবে এ। বায়ুমণ্ডলর উত্তাপ যেতেবেলে অধিকা হেবা সে সমিয়ানে ই অনরা ফুলর সংখ্যা বড়ি যাই করি অমল কমি যাইছি আর ফুল মনকে ফল ধরবার্তি বেশি অসুবিধা হিতিছিয়ে। সেটা এবে কথা আসুছে ই চাষ লাগি কেনতা মাইট আমকে দরকার হেবা, ই কথা গুটিকে বি আমার চাষী দাদা মনকে নিহাতি জানবাকে পড়বা এ। ই চাষ লাগি আমার চাষী দাদা মনকে উর্বর নিগড়া দর্শা বালিয়া দর্শা আর অম্লতা থিবার মাইটনে ই চাষ ভল হিপারছিয়ে। খরাদিন মনকে ধান জমি আর নদীর পঠা মনকে বি আমার চাষী দাদা মনে ই চাষ করিপারবে এ। এবে কথা আসুছে ই চাষ লাগি ভল ভল কিসম কায় কায়টা সবু অছে, ই কথা গোটেকে বি আমার চাষী দাদা মনকে নিহাতি জানবাকে পড়বা এ। ফলর আকার হিপাশি করলা দুই প্রকার অছে, ছোট ফলর উন্নত কিসম মনকর ভিতরে অছে অর্কা, হরিত, প্রীতি আর কুইন ই ভলিয়া। সেন্দা লম্বা কিসম মনকর ভিতরে অছে COX, MGU1, পুষ্পা আর মৌসুমি। সেন্দা শঙ্কর কিসম মনকর ভিতরে অছে প্রাচী, প্রিয়া, কমল, কিরণ, সোনম ই সবু। তো এবে কথা আসুছে ই চাষ লাগি আমার চাষী দাদা মনকে কেতে বিহন দরকার হেবা, ই কথা গোটেকে বি সেমনকে নিহাতি জানবাকে পড়বা এ। বিহন লাগি বলি করি একর পিছা 1.5 নু 2 কিলোগ্রাম মঞ্জি আবশ্যক হেবা এ। 1 কিলোগ্রাম মঞ্জিকে 2 গ্রাম থিরাম আর 1 গ্রাম কার্বনডিজিম মিশাই করি বুনবার 7 ঘন্টা আগ্নু একা এটাকে বিশোধন করবারটা বনে হেবা। যদি বি গজা বাহারি থিবার লাগতি মঞ্জিকে 20-24 ঘন্টা বুতরে দি করি 48-72 ঘন্টা পদকে গোটে ওদা কপড়া নিয়ে এটাকে গোড়াই করি রখবাকে পড়বা এ। সেন্তা এবে দেখমা ইতির খসার কায়টা আর কেতে দরকার হেবা, ই কথা গোটেকে বি আমার চাষী দাদা মনকে নিহাতি জানবাকে পড়বা এ। একর পিছা কাঁড় লগাবার সমিয়ানে যবক্ষার যান সার 10 কিলোগ্রাম, ফসফরস সার 10 কিলোগ্রাম আর পটাশিয়াম সার 20 কিলোগ্রাম ইনর লাগি আমি দিপারমা এ। লগাবার 40-50 দিন যেতেবেলে হিজিবা সে বেলকে 20 কিলোগ্রাম যবক্ষার যান আমকে দেবাকে পড়বা এ। মঞ্জি লগাবার 30-35 দিন ভিতরে মিশ্রিত অনুসার আমার দাদা মানে প্রয়োগ করবে বলে অমলিনে বড়িছি সিয়ে। মঞ্জি লগাবার 20-25 আর 40-50 দিন যেতেবেলে হিজিবা সে সমিয়ানে কুড়া খুসা করি দি করি যেতকি বেকার

0: হাসপাতাল মনকে বছাবছি করি দেবারটা ভল হেবা। এটা মাটির পতরকে দেখি করি খরা দিন মনকে পাঁচ নু সাত দিন আর বর্ষা দিন মনকে দশ নু পনেরো দিন যেতেবেলে হি যা সে বেলকে জলসেচন করি দেবারটা বনে হেবা। খরা দিনে ফসল মাইট উপরে একা মাড়ি যাইছি, মাত্র বর্ষা দিন মনকে ফসলকে বঁশ গাড়ি করি নেহেলে ভাড়ি তৈরি করি করিবি তার উপরে মড়াবাকে পড়বা। এ চারা নু দুইটা পতর বাহারি যাবার সমিয়ানে সাত দিন ব্যবধানে দুইথর মালিন হাইক্লোরাইড এক গুণ কি পাঁচ লিটর প্যান শনে নেহেলে নথলেল এক গ্রাম পাঁচ লিটর প্যান শনে সিঞ্চন করি দেমা বইলে মাই ফুলর পরিমাণ অধিকা হি করি অমলকে এটা বড়াই থিসি।
1: শুনিলে কৃষিভিত্তিক কার্যক্রম চাষর কথা।
2: ভাই আউ ভৌণী মানে পিলা বুড়া আউ ভেন্ডা মানে সহেটি কথারে গোটিয়ে কথা সত, কেবল পয়সা পঠাইবা পাই কিউআর কোড স্ক্যান করন্তি কিম্বা পিন এন্টার করন্তি, পয়সা পাইবা পাই নুহে।
3: আরবিআই কহে কিউআর কোড স্ক্যান করিবা সময়রে কিম্বা পিন এন্টার করিবা সময়রে টিকিয়ে ধ্যানর সহিত।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুচান আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর আমার কার্যক্রম প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর্স তথা 1206 কিলোহর্জ ও এফএম রে 100.3 মেগাহর্জ এবং নিউজেন এয়ার আপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা স্টুডিও ঘড়ির সময় বর্তমান সন্ধ্যা 6টা হওয়ার যাচ্ছি। পরবর্তী প্রসারণে প্রথমে হিন্দি ও পরে পরে ইংরাজি সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

0: শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর আমাদের কার্যক্রম প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্জ ও এফএম রে 110.3 মেগাহর্জ এবং নিউজেন এআইআর আপ মাধ্যমে। স্টুডিও ঘড়ি সময় বর্তমান সন্ধ্যা 6:19:40। পরবর্তী প্রসারণে প্রথমে সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর ও পরে পরে বিভিন্ন কার্যক্রম পর্যায়ক্রমে রিলে করে প্রচার করব আকাশবাণী কটক ও সম্বলপুর কেন্দ্রর।
1: ইএম আকাশবাণী সম্প্রতি বার্তাঃ শ্রূয়ন্তাম প্রবাচকঃ পুনীত ত্রিপাঠী। আদৌ মুখ্য বার্তাঃ। আপদগ্রস্ত নেপাল দেশাই সাহায্য সামগ্রীমাদায় ভারতস্য পঞ্চমম বিমানম প্রস্থিতম। মৃতানাম সংখ্যা প্রায় 11 সঞ্জাতা। উত্তরপ্রদেশে ওয়েস্টার্ন এয়ার কমান্ড ইত্যস্য পূর্ব সেনাপতিঃ সেবানিবৃত্তঃ এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রঃ অদ্য অযোধ্যায়াম শ্রীরাম জন্মভূমি ক্ষেত্র ন্যাসস্য প্রথম সিইও রূপেণ নিযুক্তঃ। বিশ্বব্যাঙ্ক প্রমুখেণ অজয় বঙ্গা ইত্যমুনা ভারতস্য আর্থিক বৃদ্ধিঃ প্রশংসিতা। জাগতিক প্রতিকূলতাস্বপি অস্মিন 8% অধিকম প্রবর্ধিতুম সামর্থ্যম ইতি প্রতিপাদিতম। উভয়ো দেশয়োঃ দ্বৈপাক্ষিক ব্যাপারস্য আর্থিক সহযোগস্য চ সম্বর্ধনার্থম ভারত আফগানিস্তান সংযুক্ত কার্যসমূহেন সমীক্ষোপবেশনম আয়োজিতম। অপি চ ব্যাডমিন্টন ক্রীড়ায়াম ভারতস্য কিদাম্বি শ্রীকান্তঃ তন্বীর শর্মা চ চাইনা ওপেন প্রতিস্পর্ধায়াঃ দ্বিতীয় চক্রম প্রবিষ্টবন্তৌ। अथ वार्ताः विस्तरेण। प्रधानमंत्री नरेन्द्र मोदी अद्य नवदिल्ल्यां जलशक्ति मंत्रालयस्य विभागीय सम्मेलनस्य समापन सत्रं संबोधयिष्यति। ह्यः समारब्धं द्विदिवसीय विभागीय शिखर सम्मेलनं प्रथम विभागीय शिखर सम्मेलनम् अस्ति, यस्य परिकल्पना प्रधानमंत्रिणः टीम इंडिया इत्यस्य भावं सुदृढं कर्तुं सहकारी संघवादं सुदृढं कर्तुं च कल्पिता अस्ति। শিখর সম্মেলনং কেন্দ্র রাজ্যয়োঃ মধ্যে মহত্বপূর্ণ ক্ষেত্রীয় প্রাথমিকতানাম বিষয়ে চর্চাম কর্তুম কালবদ্ধ কার্যযোজনানাম বিকাশায় চ যোজয়তি। জল আধারভূত সংরচনানাম পরিযোজনানাম সময়োচিত কার্যান্বয়নম জল পঞ্চায়েত জনসহভাগিতা ক্যাচ দ্য রেন পেয়জল স্রোত সুস্থিরতা জল জীবন মিশন 2.0 ইত্যাদীনাম চতুর্ণাম প্রমুখ ক্ষেত্রাণাম বিষয়ে সম্মেলনস্য কেন্দ্রবিন্দুঃ অস্তি। অয়ম উপক্রমঃ রাষ্ট্রীয়

0: যুগে দাদা জোহার জোহার জোহার জোহার
1: জোহার রে লেকড়ু জোহার জোহার জোহার জোহার বাবু লেকড়ু
0: দাদা
1: বনে অছ তো বাবু
0: বনে কাটা বলবু দেখ হে দে এবে তো এই বাজার নু এলি বলনু হ্যাঁ গুটে গুটে নড়িয়াকে বলতো দাদা পচাশ টাকা দি করে ঘিনিচ্ছে
1: হয় রে বাবু
0: হ্যাঁ
1: কা করে নেই ঘিনবু
0: হ্যাঁ
1: যেন চাষ আমি নেই করবার সেটা তো সে ভটা নু আসুছে সে নড়িয়া কা করে দরদাম নেই হবা
0: কো সত কইলু দাদা হ্যাঁ দেখনু ই নড়িয়া গুটে কেনটা ফল জেনে গে
1: হ্যাঁ
0: দেখবু তো হু হু হু করতে দরদাম বড়ি জিবা আর কেতে বলে ফুনি 30 টাকা রে মিলবা আর কেতে বলে বলতো 50 কি 60 টাকা ফুনি দেবাকে পড়ুছি
1: দেখ রে বাবু আমার পূজা পাঠ সময় নে এবে তো আরম হেলা বলনু
0: হই
1: আর 12 মাসে কি 13 পরব চালিছি
0: হই
1: ই নড়িয়া গুটে নেই হেলে রে বাবু পূজা পাঠ নেই হুই
0: দাদা খালি পূজা পাঠর কথা নেই সে তুই পিঠা পনাকে ফুনি দেখ নড়িয়া নেই হলে পিঠা পনা ফুনি নেই হুয়ে আর নড়িয়াটি দাদা রকম

0: কম রনে কে খায় মনে তিয়ারি হেসি
1: হয় রে বাবু নড়িয়া গোটে এন্তা জিনিস দেখ আমি তো পূজা পাঠ করুছু তুই কয়লা পরা পিঠা পনা নেবি লাগুছি তার সঙ্গে সঙ্গে নড়িয়া তেল নে হেলে আমার মুড টিক রয়েবাকে
0: ঠিক কইলু
1: আমার যেতকি তেল বি মাখুছু রে বাবু সে ভিতর তো নড়িয়া তেল সবুটু অসল তেল না বাবু
0: অসল তেল না দাদা
1: আর কেতে বাটে নড়িয়া তেল কে খৌছ
0: হই হেটা তোকে কইবি বলতিলি আমার গোটে রাজ্য আছে কেরল কেরল রাজ্য তি বন্নু তুই যার ঘরে দেখবু দাদা নড়িয়া গছ পুরা ঠেসি হি করি অছি আর সে মনে নড়িয়া কে কেনতা সুন্দর ব্যবহার করুছন যে নড়িয়া কে খুচন নড়িয়া কে পুনে দেহে ঘষি মাজি হুচন হ্যাঁ আর নড়িয়া তো রকম রকম খেত মনে তৈরি হুচি
1: খালি খেত নাই সে রে বাবু সব জিনিস হুচি দেখ রে বাবু এবে নড়িয়া কাঁচি যেন ফিগি দৌছু সেনে ভিনে ভিনে সজাইবার জিনিস হুচি হেলা এই নড়িয়া ছলকা যে নড়িয়া কথা
0: বলছ
1: এটা দেখ আমার এই গদি মন্তি সেজ মন্তি লাগুছি
0: লাগুছি
1: হেলা ভিনে ভিনে জায়গায় লাগুছি রসি ফুনি হুচি
0: রসি ফুনি হুচে দাদা আরু নড়িয়াতি খড়কা বারুন ফুনি হুচি
1: হয় তার জেন পতরনে হই তো কেতে প্রকার জিনিস হুচি রে বাবু আর গুটে কথা রে বাবু আমার বাটকে খনে কম করছন
0: কম করছন
1: জেন বাটকে নড়িয়া গট অধিক আছে আমি জেন ডেলি পার্টি মন নে করছন
0: হই হই
1: সে নড়িয়া গজকে ডেলি পার্টি ফুনি করছন
0: সতে কে
1: হয়
0: এ বুয়া দাদা হ্যাঁ তালে যার ঘরে বলতো আর দশটা নড়িয়া গজ আছে বলে মালা মাল কে বলুছে
1: হই রে বাবু যার ঘরে নড়িয়া গজ যদি তুই কইলা পর 8 10 কি 20 টা খনে আছে হেলা বলে মহাজন রে বাবু
0: সত কথা কইলু
1: বরসগুলা বিনা পরিশ্রম নে নড়িয়া ফলবা কাটি করে বিকবু ঠন ঠন পয়সা দিরা পাইবু
0: তো দাদা এতকি যদি আমকে লাভ দৌছে নড়িয়া গছু বইলে আবে নড়িয়া গছ চাষ করলে কেনতা হাতা বলুছে
1: মনে হেতা যে বাবু ই নড়িয়া গছ গুটে এনতা জিনিস যে সবু জায়গায় না বনে কর নেই হুয়ে
0: কেন জায়গা নে হেসি তো দা
1: কেন জায়গা রে বলে যেন জায়গায় ঠিক খনে সমুদ্র থিবা তো যেনটা উপকূলবর্তী অঞ্চল
0: আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ
1: আমার পুরী হেলা কটক হেলা আমার যেন গঞ্জাম হেলা যেন তরা তরা সমুদ্র আছে
0: তুই
1: যেনটা কেরল রাজ্যের কথা কই আর চারিবেরা থেকে সমুদ্র আছে যেনটা টিকে নুনিয়া পাইন থিবা নড়িয়া চাষ টিকে বনে
0: উপযুক্ত
1: তুই নড়িয়া চাষ করি বলে ভাবুছু তোর বলিয়া অনেক চাষি আমার নড়িয়া চাষ বিষয়ে নেই জানবা
0: নেই তো জানবা
1: হেলা তো এই কথাকে জনাইবার লাগি আজ গোটে দিবস পালন করা হচ্ছে
0: ইবুয়া ই নড়িয়া লাগি ফুনি দিবস
1: বিশ্ব নড়িয়া দিবস
0: আচ্ছা বিশ্ব নড়িয়া দিবস
1: ওয়ার্ল্ড কোকোনাট ডে
0: বলে দাদা আজি হচ্ছে সেপ্টেম্বর মাসর দুই তারিখ এ বুয়া
1: আজি হচ্ছে বিশ্ব নড়িয়া দিবস
0: বিশ্ব নড়িয়া দিবস
1: ওয়ার্ল্ড কোকোনাট ডে হেলা তো এটা কাজে পালন করা যাচ্ছে
0: হয় দাদা কাজে পালন করা হচ্ছে বলে নড়িয়া গছর উপকারিতা লোকনে জানন নড়িয়া গছ লগন আর নড়িয়া গছকে ব্যবসায়িক ভিত্তিতে লগাই করি দুই পয়সা ঠন ঠন করি পন
1: এ বুঝলু তো বাবু তো আমি তো সবকে অনুরোধ করমা আর বিশেষ করি যে অঞ্চলটি নড়িয়া চাষটিকে হউছে সে চাষি ভাই মানকে অনুরোধ করমা নড়িয়া গছ লগন তার সঙ্গে সঙ্গে আর্থিক লাভবান বি হন দেখুছ তো বড়া বেল হেলা না আমার শিল্পী ভাই মানে আসি আমার বৈঠকে বসছন শিল্পী কে জানিছু কি
0: নাই তো
1: প্রতাপ চন্দ্র দাস আর তাকর দলবল তো অনুরোধ করু আর গীত শুনু
0: শুনমা

0: যে বনে লাগলা তো বাবু
1: বনিয়া তো লাগলা হ্যাঁ যে খালি বনিয়া লাগলা বলে নেই হুই হ্যাঁ তোর মোর তরফনু আমার শ্রোতা বন্ধু মনকর তরফনু ফুনি আমার শিল্পী দোদা তাঙ্কর দল বলকে ধন্যবাদ গুটে দমা
0: ধন্যবাদ দেবার সঙ্গে সঙ্গে তুই তো জানিছু আমার বৈঠকে ভিনে ভিনে দিন চাষী ভাই মনে আস
1: আর চাষী ভয়ন মনে ফুনি
0: আস তো আজি হেন্তা জনে আইছন মুই কথাবার্তা করুছে তুই শুন
2: নানি আপনার পরিচয় টিকে দিও
3: মন্না শিলা ভাটি তারপরে যমুনা সাগর
2: গা কেন গা
3: যমুনা সাগর
2: কেন পঞ্চায়েত
3: দুয়ারসনি
2: যে নানি আমি দেখুছুন যে বড় সুন্দর করে আপনার ছতি চাষ করিছন যেতবেলে নুয়া করে চাষ কলে ভিন্ন ভিন্ন প্রকার চাষ আছে কিয়ে শাক ডাল চাষ করুছে কিয়ে মুগ বিরি চাষ করুছে আপনার ছতি চাষ করবার লাগি কেনতা করি ইচ্ছা কলে
3: পাখে পাখে লোক মন করবাটা দেখি কেনা তো এটা কলুনে
2: যে এই ছতি চাষ করবার লাগি আপনি কি ট্রেনিং দিছন কে
3: নেই নিজে একা শিখি কিনা নিজে কলুনে
2: যে এই ছতি চাষ করবার আগরু আপন গান আর কিন কেন মন ছতি চাষ করিছিলে কে
3: ছতি
2: এটা পুয়াল ছতি কি বটন ছতি
3: নেই নেই পুয়াল ছতি
2: পুয়াল ছতি আচ্ছা এই কেনতা করে করছন টিকে কখন কেনতা করে পুয়াল কে রকছন কেনতা কানা করছন মুলু টিকে কখন টিকে
3: কুটছু আর গছ দিকে না রকি থিছু পকাইলা বেল কে গছ মন দেছু আর বেড় পকাইছু পাঁচ বেড় তিন তিন কো উপা দেছু আর পরে হয় বেসন পকাইছু তার তলে গেমাস গুণ দেছু
2: তো এই যে আপন পুয়াল রকিছন এটা যেতে ধান কাটলা বলে আনি কি গদে
3: রকি না আর রকিছু আর
2: গুটে বেড় নয়টা

0: 6টা লাগছে।
1: কেতে কেজি খনে হেছি?
0: 4 কেজি 5 কেজি লেখা ফুটছি।
1: ই যেন 4 কেজি 5 কেজি লেখা হেছি। আপন হিসাবে ঠিক হেছি কেন?
0: নিজা ভলটা হিতিবা বলে ঠিক হেছি না।
1: কেতে দিনে থরে হেছি এটা?
0: এটা 3 দিন কি 4 দিন ফুটছি।
1: 3 দিন 4 দিন পরে ফুটছি আর সেটা কি আপন তুলছন?
0: ওই তুলি কিনা সেটা ফিকি দেছো আর পান বতরে এসে নড়ি কে আর পকাইছো। বুঝে দিতিবা বলে আর ফুটছি।
1: আর যদি না হলে ই যেন বেসন গুণ আর থরে পকাছো।
0: ওই না হলে আর থরে বেসন গুণ পকাছো।
1: হ্যাঁ হ্যাঁ। আচ্ছা নানি গুটে কথা কহন যে সবু চাষ রে তো রোগ আছে। আমার ছতি চাষ রে কা রোগ আছে কে?
0: রোগ তো নেই বাড়িবা।
1: রোগ রোগ কিছু নেই।
0: কিছু নেই বাড়িবা।
1: এটা লগাই দিলে তার সুগে আরো হবে।
0: তাকে তো জরি ধাওয়া হেছে রোগ লাগবা কেনটা কর।
1: আচ্ছা এটা বরস গুলা চাষ করুছন কে?
0: ওই বর্ষা দিনে খালি করছন না।
1: আজ খরা দিনে?
0: খরা দিনে শুকি যাইছে যে নেই।
1: ওইটা পাইন দিলে হেছে কি নেই?
0: হ্যাঁ হে বা তাকে ডাবি ডুবা কিনা রাখিতিব বলে তাবি হি দিবা ফুটু।
1: আচ্ছা ই যেন ছতি চাষ আপন করুছন এটাকে বিকা ভঞ্জা কেনে করুছন?
0: এটা ঘর কে নিয়ে আসেন না ব্যাপারী মনে।
1: আর ভানি পড়না মিলেছন?
0: হ্যাঁ ভানি পড়না কে সেটা বিকি নেছন।
1: আচ্ছা এটা এবে কেজি কেতে লেখা চালিছে?
0: এবে চালি যে 250 লেখা বিকি না।
1: হুম। আচ্ছা নানি গুটে কথা কহন কোন তো কয়বা হিসাব রে আমর দর হিসাব রে 250 টাকা লেখা বিকছন। হুম। তো গুটে কেজি কে অনুমানিক কেতে খরচা হেছি বলে আপন ভাবছন হিসাব কিতাব কলে?
0: 40 কি 50 হেছি।
1: মানে 200 টাকা লাভ পাইছন? হ্যাঁ
0: 200 টাকা লাভ পাইছন।
1: পরিশ্রমর ফল পাইছন বলন? হ্যাঁ
0: হ্যাঁ।
1: আচ্ছা ই যে ছতি চাষ আপন করিছন ই ছতি চাষ লাগি আর অতকাটি কানা হেলে আমর অরি করি পারতে বলে ভাবুছন?
0: পাইন বিপাকে থিবার দরকার। হ্যাঁ। আর নড়ি যতন কিনা রকি পারবার আছে না?
1: আর পয়সা বিটি দরকার?
0: দরকার নে চতুয়া বিহন জরি বেসন আনবার পড়বছি নে কি?
1: আচ্ছা আপন পরিবারে কি কি আছেন?
0: দুইটা লোক আছে, আমার স্বামী আছে, তুমি আছে।
1: আর কে রে না?
0: কে নে না।
1: আচ্ছা সে তাই ছতি চাষ লাগি সাহায্য করছন কি?
0: করছন।
1: আচ্ছা যেতেবেলে লোক মনে ঘরকে মাগিয়া উঠছন ছতি সেটকি বল দেশন কি খালি ব্যাপারী কে দেশন?
0: নি নে যে খাইবা লাগি যা লাগবা তাকে সে মাঙ্গিয়ে বাবা বলে তাকে বিদেশ কে যে 2 কেজি লেখা।
1: হ্যাঁ হ্যাঁ।
0: আর ব্যাপারী কে দি দেছ অল গিলাটা?
1: আচ্ছা ই মঞ্জি সিনা আপন দোকান আনছন? ই জরি জুরা কেনু?
0: জরি কেড়ি কিনা আনছন এতিনু
1: সে দোকান কা?
0: দোকান কিনি আনছন।
1: তো আপন ছতি চাষ করি খুশি রে আছন তো?
0: হ্যাঁ খুশি না আছন।
1: যা হো নানি আপন এতে সুন্দর করে ছতি চাষ করিছন আর ছতি চাষ বিষয়ে সব কথা কইলে কেনতা করি বিহন আনছন কেনতা করি বেড পকাছন কেনতা করি কলে ছতি চাষ ভল আবা সে বিষয়ে কইলে এতে লাগি অনুষ্ঠান তরফরু আকাশবাণী তরফরু আপনকে অনেক অনেক ধন্যবাদ আর জোহার নানি।
0: নমস্কার।
2: শুনলু তো বাবু
3: ওই বনে তো লাগলা দাদা
2: বনে লাগলে নেই হুয়ে অনুষ্ঠান তরফরু আম চাষি গুটে ধন্যবাদ দেবাকে পড়বা
3: পড়বা
2: ধন্যবাদ দেবা সঙ্গে সঙ্গে তুই তো জানিছু ভিনে ভিনে দিন আমার বৈঠকে ভিনে ভিনে বিশেষজ্ঞ আগে আমার
3: আইছন
2: আজি ফুনি হেনতা জনে আইছন আমি কথাবার্তা করুছে তুই শুন
4: আমার চাষি ভাইমন্ত ভিনে ভিনে সময়াতি ভিনে ভিনে প্রকার চাষবাস করছন হেলে আমার সবু চাষি ভাই নিশ্চিত ভাবরে তাকর জমিনে ধান চাষ করছন তো ধান চাষ করবা আগরু সেমানে কেনতা করি বুনবে কেনতা করি রুয়েবে সে বিষয়ে কবা লাগি আজি আমার বৈঠককে করলামুন্ডা ব্লকর ঋষিডারে সহকারী কৃষি অধিকারী ভাবে কাম করুথবা আজ্ঞা শশাঙ্ক শেখর মহাপাত্র আমার বৈঠককে আইছন তো আজ্ঞা সঙ্গে আমি কথাবার্তা হামা যে ধান ফসলরে ধাড়ি বুনা ও ধাড়ি রুয়ার উপকারিতা তো মহাপাত্র আজ্ঞা জুহার।
5: নমস্কার।
4: তো আজ্ঞা প্রথম করি কহন যে আমি আমার ই ধান ফসল নে কাঁ করি আমি ধাড়িনে রুইমা আর ধাড়িনে বুড়মা?
5: দেখন্তু আমার দেশ গোটে কৃষি প্রধান দেশ এতে আমার ধান চাষ হচ্ছে মুখ্য ফসল এটা সবু চাষী প্রায় এটা করে থাকে আমার কলাহান্ডি জেলার ধান চাষ বেশি প্রচুর ভাবে করে থাকে চাষী মানে তো ধান চাষর মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমার দেশের খাদ্য সমস্যা দূর করবাটা।
4: আজ্ঞা।
5: তো আমার যে পরিমাণে যে অনুপাতে লোক সংখ্যা বৃদ্ধি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে সেই হিসাবে আমি খাদ্য আবশ্যকতা পড়ুছে।
4: আজ্ঞা।
5: তো আমার পুরোনা পদ্ধতিরে যে চাষী মানে চাষ করুলে ধান ছাটিকি বুণি দেউলে আহ হিসাবে বুণি দেউলে যা বি আদায় পাইলে তাঙ্ক গুজরাণ মেটাইকি সে যাওয়া।
4: আজ্ঞা।
5: তো দেশর খাদ্য সমস্যা দূর করিবা পাই আমার বৈজ্ঞানিক মানে বিভিন্ন প্রকার উপায় বিভিন্ন প্রকার বৈষয়িক জ্ঞান সেমানে আমমানকর জরিয়ারে চাষী মানক পাকু পৌঁছাউছন্তি আমি মধ্য চাষী মানক বুঝাউছু তো সেই ভিতরু ধান চাষর বুনা প্রণালী যুথিলা পুরাতন প্রণালী সেই পুরাতন প্রণালীটাকু আমি টিকে পরিবর্তন করি আমি যদি ধাড়িরে বুনিবা আউ ধাড়িরে রইবা বইলে আমার কোন হব আমার আদায় আমদানি বৃদ্ধি হব।
4: আজ্ঞা।
5: আউ কেতে উড়ে যে সমস্যা রয়েছে ধান ফসলর সেগুড়াক মধ্যে সমাধান হয়ে পারিব।
4: আজ্ঞা।
5: এণুকরি ধাড়িরে বুনিবা দ্বারা কোন হুয়ে আমার যেতিকি বিহন আবশ্যক হুয়ে গোটে একর প্রতি আমি ছাটিকি বুনলে 30 কেজি ধান ব্যবহার করছু।
4: আজ্ঞা।
5: কিন্তু আমি যদি ধাড়িরে বুনিবা তাহলে সেটা আমার বিহন পরিমাণটা আমাকে কম খরচ দরকার পড়িব আমি আমি 15 কেজি 12 কেজি রে বি আমি সেটা ম্যানেজ করে পারিব।
4: আজ্ঞা।
5: তো সেইথিপাই ধাড়ি বুনা করিবা আবশ্যক।
4: আজ্ঞা।
5: কিংবা যে ধান

0: আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর জোহার আইয়া।
1: নমস্কার
2: দাদা, শুনলি বলু?
3: শুনলে নেই ফেরে বাবু, ওই কথাকে কামে লগেবাকে পড়বা। তার সঙ্গে সঙ্গে সমিয়া বিকি গলা না, বৈঠককে শেষ করবাকে পড়বা। তো বৈঠক শেষ করার আগনুন যেমন আমার কার্যক্রম শুনুচন, চাষি ভাই দাদা ককা মা ভেন ভেনকে মুই যুগে দাদা
2: আর মুই লেগরু দাদার
3: জোহার।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর বর্তমান প্রচারিত হচ্ছে গীত ও গজল ক্রমে কতটি হিন্দি গীত। কার্যক্রম শেষে শুভ আতিহি গীতটি চাহত কথাচিত্রর কণ্ঠদান করেছেন শিল্পী হরি আনন্দ।